0: আজি প্রদান করা যাব নয়াদিল্লি সম্বাদ শেষ হল।
1: আকাশবাণী কেন্দুঝর সময় সকাল 7:25 প্রচার করুছু ভক্তিগীত। কণ্ঠশিল্পী নমিতা অগ্রওয়াল গীত রচনা করেছেন অলেখ বিশ্বাল।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করুছু খঞ্জনি ভজন, পরিবেশন করিছন্তি ফকীর চরণ স্বাইঁ।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত জনাচ্ছু আপনার আজর আইন অগণাক।
1: আজর আইন অগণার আপন মান সাথী দীপ্তি
0: আেজস্বিনী।
1: শ্রোতাবন্ধু, সাইকেল হেউছি পরিবহনর এক সহজ, সুলভ, সুরক্ষিত এবং পরিবেশ অনুকূল মাধ্যম। বিশ্ব সাইকেল দিবস প্রতিবর্ষ জুন 3 অর্থাৎ আজির দিনরে সারা বিশ্বরে পালন করা যায়। এহার লক্ষ্য হেউছি লোকঙ্কু সাইকেল চলাইবা পাই প্রোৎসাহিত করিবা।
0: তবে শ্রোতাবন্ধু, এই সাইকেল চলাইবা দ্বারা আমার শরীর সুস্থ রহে, হৃদঘাত এবং মেদবহুলতা কমে, এবং সাইকেলরে গাড়ি মোটর ভি ধুয়া নথিবারু পরিবেশ প্রদূষণ মধ্যে মুক্ত রহে। তবে শ্রোতাবন্ধু, প্রফেসর লেসকিস সিবিলস্কিঙ্ক প্রয়াস এবং মিলিত জাতিসংঘর ঘোষণা পরে 2018 মশিয়া জুন 3 তারিখে সারা বিশ্বরে প্রথম করে আধিকারিক ভাবে এই দিবস পালিত হয়েছিল।
1: তবে শ্রোতাবন্ধু, চলিত বর্ষ 2026 এই দিবসর থিম বা বিষয়বস্তু হচ্ছে সাইক্লিং ফর এ গ্রিনর ফিউচর, বা এক সবুজ ভবিষ্যৎ পাই সাইকেল চালনা, যাহার অর্থ হেউছি আমার ভবিষ্যৎকু প্রদূষণ মুক্ত, সুস্থ এবং সবুজ সুন্দর করিবা পাই সাইকেল এক বড় মাধ্যম।
0: তবে শ্রোতাবন্ধু, আসন্তু সপ্তাহরে অতি কমরে দিনটিয়ে কার কিংবা বাইক বদলরে সাইকেল চলাইবা এবং আম পৃথিবীকু আহুরি সুন্দর করিবারে সমস্তকু সহযোগ করিবা। তবে শ্রোতাবন্ধু, এই আশা নিয়ে আগে নেওয়া আজর আয়না কার্যক্রম, আতিথর পরে এথর মধ্যে আয়না আগণার আপনার রয়েছে এক সুন্দর হৃদয়স্পর্শী নাটকটি, যার না হচ্ছে ভাউজ। রচনা এবং ব্যবস্থাপনার অনেক জ্ঞানরঞ্জন পণ্ডা,
1: বিভিন্ন ভূমিকার অংশগ্রহণ করেছেন মানস, জ্ঞানরঞ্জন, বিস্ময়ী, আরাধনা এবং সুস্মিতা।
2: কুয়াড়ে গল ম শীঘ্র আসিল
3: কন হল এত শীঘ্র কন চালি আসিল
2: বুঝিল পোস্ট পিয়ন চাকরি করেছি, চিঠি বন্টা সরিল, মো কাম শেষ, কেউ অফিসর হয়ে নাই যে সঞ্জ যায় বসি ফাইল চাষ করি। হো, এ মাছ গুড়া নিয়ে গেল, রাতে কি ভালো করে তরকারি করদেব।
3: হো, সেইটি রখ। হেটি মু যে কথা কইতিলি বুঝবা কো কন বুঝিল?
2: কেউ কথা কইল
3: মনে নাই টি, মু জানি পরা মো সোনুক কথা, যে বাহাগর প্রস্তাব কথা কই নথিলি মনে নাই টি, মু জানি পরা।
2: ছাড়, তুমি তো তাকে এমিতি মুহ দেইছ যে সে আউ ইন্দ্রচন্দ্র মানুন।
3: সবু দোষ যেমিতি মোর, তমে আউ তাঙ্কু গেল বসর করিন যেমিতি।
2: হো, হেলা হেলা হেলা। আচ্ছা, তম দিয়র মনি কোড়ে যাইছন্তি কি?
3: ওহো, কোড়ে যাইতিবে, বেল হলে আসি জিমানি।
2: গলা ইলাটা পুরা নষ্ট হই গলা।
3: হেইটি দেখো সোনু আসিলিনি।
2: কুয়াড়ে যাইছিল মহারাজ? সেটি কেন ছিড়া হল? ভিতরক আস
3: আস, মো ভাইঙ্ কথা কাহিঁকি শুণিছ কহিল? চা পিব করিদেবি।
4: ভাউজ, মু কোন কহুতলি কি
3: কহুন, এমতি ডরুছ কোন পে?
4: আজি ওএস পরীক্ষার রেজাল্ট বাহারছি।
3: কোন কহিল? ওএস পরীক্ষার রেজাল্ট বাহারছি, মু জানিছি তুমি নিশ্চয় পাইতি।
2: আরে তোর কোন হইছি
4: ভাই?
3: জানে পরা মো সোনু কেবে হারিবে দেখিল, তমে খালি মিছরে তাঙ্ক উপরে গরগর হউতিল। দেখ, মো সোনু আজি ওএস চাকরি পাইছন্তি।
4: ভাউজ, মু আজি যাহা বি হেছি কেবল তমে আউ ভাইঙ্ক আশীর্বাদ।
2: বুঝিল দানা কি, মু সিনা পোস্ট পিয়ন হই রহিগলি, হেলে মো ভাই সে কিন্তু অফিসার হইগলা। আরে মো ভাই আজি অফিসর হয়েছি, আও মো ছাতি আজি গর্বরে ফুলি উঠুছি।
3: তম খুশি আহুরি বড়ি যাব যেদিন মো সোনুঙ্কর হাতকু দিহাত হব, আম ঘর খুশিরে পুরি উঠিব।
4: কোন যে তুমি কহুচ ভাউজ, কিছু বুঝি পারুনি।
3: বুঝি পারুন কোন, মো ভাই তম বাহাগর পাই ভল ঝিওটিয়ে দেখছন্তি, খালি তমে রাজি হলে কথা পক্কা।
2: কিরে কোন কহুচু, ঝিও দেখিবা কেবে যিবা?
4: ভাউজ, মোর গোটে কথা কহিবার থিলা।
3: কহু না, এমতি ডরছ কোন পে?
4: ভাউজ, মো পড়িলা বেলে আম ক্লাসর গোটে ঝিও কো ভালো পাউথিলি, আ তাকো বাহা বাকো বি কথা দেইছি।

0: শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা। নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশের জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরর বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে এথুরু শক্তি উৎপন্ন হুয়ে। বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক প্রক্রিয়ারে পুনঃচক্রণ করি দরকারী জিনিস সৃষ্টি করিবা হেউ। এমিতি অনেক উপাদেয় সামগ্রী তৈরি করিবারে এহা সহায়ক হেব। আমকু খালি এহার সঠিক বিনিযোগ জানিবা দরকার। তেবে সহরি স্বচ্ছতা বজায় রাখিবারে বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা সম্পর্কে আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি রুচির কুমার পানিগ্রাহী।
1: সহরি স্বচ্ছতা বজায় রাখিবার বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা উপরে টিকে আলোকপাত করিবা। তা পূর্বরু টিকে খালি সহরি সমস্যা উপরে টিকে খালি আলোকপাত করিবি, তারপরে বর্জ্যবস্তুকু যিবা। রাজ্য ও দেশর জনসংখ্যা বড়িবা সঙ্গে সঙ্গে লোকমানকর কামধন্দা অন্বেষণ হেউ বা শিক্ষা স্বাস্থ্যর সুবিধা পাই হেউ লোকমানে সহরমুখী হেউছন্তি। পরিসংখ্যান অনুযায়ী ওড়িশার এই 2024 মসিহার মধ্যভাগ এই জুন মাস সুদ্ধা জনসংখ্যা 4,72,00,000 পৌঁছিলাণি। যদি আমি দেখিবা যে দেশর 11তম জনবহুল রাজ্য অটে ওড়িশা এবং জাতীয় জনসংখ্যার 3.30 অটে, এবং যদি আমি দেখিবা ওড়িশার সহর মানক জনসংখ্যা হল 7-8 মিলিয়ন, যেটাকি আমি টোটাল জনসংখ্যার 17% বলে অনুমান করা হচ্ছে। তবে কথা হচ্ছে এত সংখ্যার লোক সহরক পছন্দ করছেন যেকোনসি কারণর হো না কাহিকি, সহরের ভিত্তিভূমি থাকা আবশ্যক। সহরের এত বড় জনসংখ্যা লোক রহিবার পরিবেশ এবং অন্যান্য সব ভিত্তিভূমি সুদৃঢ় হলে এমানে সুরক্ষিত রহিপারিবে। কিন্তু সহরের অধিকা লোক যোগ তাঙ্কর ব্যবহার পাই দরকার হওয়া বিভিন্ন জিনিস আর্টিকেল যাহা বি হোক, খাদ্য ঠু আরম্ভ করি বস্ত্র ঠু আরম্ভ করি সেমানে নীতি দিনিয়া ব্যবহার করুথিবা জিনিস সবু ব্যবহার দ্বারা তাকু ওয়েস্ট হেলে কিংবা পুরোনা হলে কি নষ্ট হলে কোটি পকাইবা, ইয়ে গোটিয়ে সমস্যা যেটা কি যদি ঠিক সে তাকে পরিচালনা করা ন যায় এই বর্জ্যবস্তু গোটা বিভিন্ন প্রকার সমস্যা আনি পৌঁছাইব। তবে বর্জ্যবস্তু সহরী চলনরে প্রমুখ সমস্যা সৃষ্টি করুছি। এর স্বচ্ছতা মুন্ডবিন্ধার কারণ অটে। সর্বসাধারণ জায়গায় অলিয়া পকাইবা রাস্তা কড়ে হোক কিংবা পানিরে হোক কিংবা কোটে খালি দেখিলে অলিয়া পকাই দেওয়ার অভ্যাস হোক, এদ্বারা হচ্ছে কোণ না অনেক স্বাস্থ্যগত পরিবেশ জনিত সমস্যা সৃষ্টি হচ্ছে। তেমন সহর স্বচ্ছ রক্ষা বর্জ্যবস্তু পরিচালনা একান্ত আবশ্যক অটে। তবে কথা হচ্ছে বর্জ্যবস্তু পরিচালনার আমি কোণ পাইবা, আমি মুখ্যত তিন ভাগে বিভক্ত করিবা বর্জ্যবস্তু পরিচালনা। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা পাইবা, সিস্টমেটিক ভাবে বর্জ্যবস্তু সংগ্রহ করিবা, যথা অলগা অলগা ভাবে শুষ্ক ওয়েস্টেজ কিংবা বর্জ্যবস্তুকে অলগা ওদাকে অলগা রক্ষা দ্বারা আমি তাকে সংগ্রহ করিবার সুবিধা হব, যাদ্বারা কি সংক্রমণ জনিত রোগ দূষিত জল ও মাটিকে মধ্য সে রক্ষা করিব। দ্বিতীয় কথা হল ভিত্তিভূমি, যেটাকি আমি গোটে বস্তি ঘর এরিয়া কথা কুহন্তু, ড্রেন সোয়েরেজ এসব সিস্টমেটিক রক্ষিব, নহলে যে সলিড গার্বেজ এপটি রাস্তা অবরোধ করেদব পার্ক তাকে বি সে নষ্ট করেদব, যাইপারবনি ব্লকেজ হয়েযিব, লোক মানে বহু অসুবিধার সম্মুখীন হন। তৃতীয় গার্বেজ ক্লিনেস কিংবা বেনিফিট আমি দেখি যদি পলিউশন স্বচ্ছ পরিবেশ পাইবা, আধুনিক উপায়ে ভূমির গর্তকে পূরণ করিবা, যেটা খাল ফাল থাকবে তাকে ঠিক সে পূরণ করিবা, যেটা রিসাইক্লিং হয়েপার যে বর্জ্যবস্তু এই প্লাস্টিক বোতল অন্যান্য জিনিস সব রিসাইক্লিং হচ্ছে তাকে রিসাইক্লিং করিবা এবং কম্পোস্ট রে পরিণত করিবা, যে গার্বেজ গুড়া কম্পোস্ট কিংবা খতরে পরিণত হয়েপারিব তাকে খতরে পরিণত করিবা, যাদ্বারা কোণ হব যে দুর্গন্ধ হবনি পরিবেশ স্বচ্ছ রহব। তবে এইটি কোণ উপায় সব অনেক দেখিবা উপায় দেখিবা প্রথমে যে সহরাঞ্চলের আধুনিক আর উচ্চমানর স্বচ্ছতা বজায় রাখা দুই তিনটা পদ্ধতি কথা আমি কহিবি। প্রথম কথা হল এই বর্জ্যবস্তু সংগ্রহ সময় তাকে বিভক্তিকরণ করেদেওয়া, কেমিতি যে বায়োডিগ্রেডেবল যেটা সব অলগা হয়েপারিব, রিসাইকলেবল যেটা রিসাইক্লিং করিহব, এবং হাজারস ক্যাটাগোরি হাজারস মানে যে কাচ অন্যান্য জিনিস সব হাজারস যেটাকি ক্ষতি পৌঁছাইব সব অলগা অলগা করেদেওয়া। দ্বিতীয় হল যে এরিয়ার আমি রুচান বসবাস করি গোটে সমাজ কহু কি গোটে কমিউনিটি কহু কি গোটে আপার্টমেন্ট হয়েছি মনে করতো 200-300 ইউনিট ঘর হয়েছি সেই যে কমিউনিটি সে করছেন সোসাইটি করছেন আপার্টমেন্ট কথা কহু, আম ভিতরে কেবল খালি যে মিউনিসিপালিটি কি কর্পোরেশন আসব সব অলিয়া উঠাইব এটা চিন্তা করা উচিত নুহে। তেমন এই মিউনিসিপালিটি উপরে নির্ভর নকি কিপর কম্পোস্ট রে পরিণত করিহব, যে গার্বেজ গুড়া ଆମେ କମ୍ପୋଷ୍ଟ କରିପାରିବା, ତାକୁ ସାର ହିସାବରେ ଆମେ ୟୁଜ୍ କରିପାରିବା, ଫୁଲକୁଣ୍ଡ ଅନ୍ୟାନ୍ୟ ଜିନିଷରେ ବ୍ୟବହାର କରିପାରିବା, ତାର ବି ସଦୁପଯୋଗ କରିବା ଉଚିତ। ତାପରେ ଅଳିଆ ବା ଗାର୍ବେଜକୁ ପ୍ରକ୍ରିୟାକରଣ କରାଯିବ। ଆଜିକାଲି ତ ବହୁତ ପ୍ରକାର ମଡର୍ନ ଟେକ୍ନୋଲୋଜି ବାହାରିଲାଣି ଯୋଉଟାକି ପ୍ରକ୍ରିୟାକରଣ କରିହଉଛି। ଗାର୍ବେଜକୁ ପ୍ରକ୍ରିୟାକରଣ କରି ବାୟୋ ସିଏନ୍ଜି ବା ବାୟୋଗ୍ୟାସ୍ ପ୍ଲାଣ୍ଟରେ ବ୍ୟବହାର ହେଇପାରୁଛି। ଆମେ କହିପାରିବା ଯେ ରିନ୍ୟୁଏବୁଲ୍ ଏନର୍ଜି ଜେନେରେସନ୍ ହେଇପାରୁଛି, ସେଟା ବି ଆମେ ୟୁଜ୍ କରିପାରିବା। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ସଂସ୍ଥା ଗୋଟେ ଫ୍ଲାଗସିପ୍ ଅଛି, ସ୍ୱଚ୍ଛ ଭାରତ ମିଶନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଛି, ତାର ବି ଆମେ ସାହାଯ୍ୟ ନେଇପାରିବା, ଯୋଉଟାକି ସହର ସ୍ୱଚ୍ଛ ରହିବ ଏବଂ ୱେଷ୍ଟ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ମଧ୍ୟ ହେଇପାରିବ। ଆଉ ସେଣ୍ଟ୍ରାଲ ପଲ୍ୟୁସନ କଣ୍ଟ୍ରୋଲ ବୋର୍ଡ ସିପିସିବି ଯୋଉଟାକୁ ଆମେ କହୁଛନ୍ତି, ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ତାଙ୍କର ସାହାଯ୍ୟ ନେଇପାରିବା। ସେ ଆମକୁ ଗାଇଡଲାଇନ୍ ଦେଇପାରିବେ କେମିତି ସ୍ୱଚ୍ଛ ରହିବା, କଣ ପଦ୍ଧତି ସେମାନେ ବି ଆମକୁ ଗାଇଡ କରିପାରିବେ। ତେବେ ଆମେ ମୋଟାମୋଟି ପରେ କହିପାରିବା ଯେ ସ୍ୱଚ୍ଛତା ଯଦି ସହରରେ ବଜାୟ ରହିବ, ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ଯଦି ସୁରୁଖୁରୁରେ ଏବଂ ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ହବ, ତେଣୁ ଆମେ ରୋଗ ସଂକ୍ରମଣ ରକ୍ଷା ପାଇବା, ଦୁର୍ଗନ୍ଧ ନିୟନ୍ତ୍ରଣକୁ ଆଣିପାରିବା, ସ୍ଥାନୀୟ ପ୍ରଦୂଷଣ ରୋକିପାରିବା, ରାସ୍ତାଘାଟ ମୁକ୍ତ, ୱାଟର ଲଗିଂ ରୋକିପାରିବା, ବାୟୁର ମାନ ମଧ୍ୟ ଆମେ ବୃଦ୍ଧି କରିପାରିବା। ତେବେ ଆ ପାଇଁ ଦରକାର କଣ, ଲୋକମାନଙ୍କର ପବ୍ଲିକ ଆୱାରନେସ୍। ବହୁତ ଲୋକ ଜାଣନ୍ତିନି, ଯାଉଛନ୍ତି ଯୋଉଟା ଇଚ୍ଛା ସେଠି ପକେଇ ଦଉଛନ୍ତି, ଯୋଉଟା ଇଚ୍ଛା ସେଇଠି ସେମାନେ କିଛି ଶୃଙ୍ଖଳିତ ଭାବରେ ନ ଭାବିକିରି ତାଙ୍କ ହିସାବରେ ତାଙ୍କ ସୁବିଧାରେ ସେମାନେ କାମ କରୁଛନ୍ତି, ଯୋଉଟାକି ପବ୍ଲିକ ସଚେତନତା ଗୋଟେ ବଡ ଜିନିଷ। ଏବଂ ସେମାନଙ୍କୁ ସରକାରଙ୍କ ତରଫରୁ ହଉ କି କମ୍ୟୁନିଟି ତରଫରୁ ହଉ, ଆମେ ତାକୁ ଭଲଣ୍ଟିୟରଲି ଏଜୁକେଟ୍ ଶିକ୍ଷା ଦେଲେ ସେମାନଙ୍କୁ ବତେଇବା, ଏଇଟା କଲେ ଏଇଟା ଠିକ ହବନି, ଏଇଟା ଏମିତି କରନ୍ତୁ, ତାଦ୍ୱାରା ସେମାନେ ହୁଏତ ସଚେତନ ହେବେ ଏବଂ ସେମାନେ ଏଗେନ୍ ଏଗେନ୍ ସେଇ ଭୁଲଟାକୁ ଆଉ କରିବେନି। ତେବେ ଆମେ ସଠିକ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ପରିବେଶକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବ, ସାଧାରଣ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଓ ଜନଜୀବନ ସୁରକ୍ଷିତ ରହିଲେ ଅର୍ଥନୀତି ପ୍ରଗତିରେ ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରିବ। ତେଣୁ ମୁଁ କହିବି ଯେ ସବୁ ହିତାଧିକାରୀ, ଖାଲି ଯେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ କରିବ କି ମ୍ୟୁନିସିପାଲିଟି କରିବ ସେୟା ନୁହେଁ, ସରକାରଙ୍କ ସହିତ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟବସାୟ ଅନୁଷ୍ଠାନ ହଉ, ରେସିଡେଣ୍ଟ ଯୋଉମାନେ ରହୁଛନ୍ତି, ଅଧିବାସୀ ହୁଅନ୍ତୁ, ସମସ୍ତଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ ସହରକୁ କ୍ଲିନ୍ ରଖିବା, ସ୍ୱଚ୍ଛ ରଖିବା। ତେଣୁ ସମସ୍ତେ ସାହାଯ୍ୟରେ ହାତ ବଢେଇବା ଉଚିତ ଏବଂ ନୂଆ ଯୋଉ ଇନୋଭେଟିଭ ସଲ୍ୟୁସନ ସବୁ ଆଜିକାଲି ବାହାରିଲାଣି, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରକ୍ରିୟାକରଣ ବାହାରିଲାଣି, ତାକୁ ୟୁଜ୍ କରି ନୂତନ କୌଶଳକୁ ଆଦରି ରିସାଇକ୍ଲିଂ କରି, ଯେମିତି ୱେଷ୍ଟ ଯୋଉ ଗାର୍ବେଜ ରହୁଛି କି ଯୋଉ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ଆମର ରହୁଛି, ତାକୁ ୱେଷ୍ଟକୁ ଭାଲ୍ୟୁବଲ ରିସୋର୍ସେସକୁ ଯଦି ଆମେ ତାକୁ ପରିଣତ କରିପାରିବା, ୱେଷ୍ଟରୁ କିଛି ଗୋଟେ ଭଲ ୟୁଜେବୁଲ ଜିନିଷ ଆମେ ତିଆରି କରିପାରିବା କି ବ୍ୟବହାର କଲା ଭଳିଆ ଜିନିଷ ଆମେ କରିପାରିବା, ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏଇ ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା ଆମର ସକ୍ସେସ ହବ।

সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছ জেলা হালচাল। আজ জেলা হালচাল শুণতু কলাহান্ডি জেলা সম্পর্কে তথ্য দিয়েছেন আমি সম্বাদদাতা সুনীল কুমার পাঢ়ী ও উপস্থাপনার উদয়নাথ স্বয়ং। কলাহান্ডি জেলার লাঞ্জিগড় ব্লকরে কেন্দ্র সরকার পিএম জনমন যোজনা সফলতার সহ কার্যকরী হচ্ছে। বিশেষ করে কুটিয়া কন্ধ সমেত পিভিটিজি সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক বিকাশ পাই গমনাগমন বাসগৃহ পানীয় জল ও স্বাস্থ্য সেবা ভি মৌলিক সুবিধা প্রাথমিকতা দিয়াছে। যোগ্য হিতাধিকারী ছ হাজার শহে একত্রিশ অধিক আবাস মঞ্জুর হয়েছে বেড়ে প্রত্যেক ঘর পাই দুই লক্ষ টাকা সহায়তা যোগাই দিয়াছে। এসব দশটি নূতন রাস্তা দুইটি পোল এবং চৌদটি বহুমুখী কেন্দ্র নির্মাণ করা প্রত্যেক পিভিটিজি গ্রামকে পাইপ যোগে পানীয় জল বিদ্যুৎ সংযোগ আধার সংশোধন জাতিগত প্রমাণপত্র ও পিএম কিষান যোজনার সুবিধা পৌঁছাইবাকু পদক্ষেপ নিয়াযাউছি। এই যোজনা জনজাতিক জীবন ধারণ মানরে উল্লেখনীয় পরিবর্তন আনিথিবা আইটিডিএ প্রকল্প প্রশাসক প্রদ্যুম্ন।

নমস্কার, স্বাস্থ্য ভিত্তিক কার্যক্রম সঞ্জীবনীর আউ এক অধ্যায়ক সাদরে স্বাগত আপনার।

তেবে শ্রোতা বন্ধু, আমি আশা করব আপনার এথিপ্রতি নিশ্চিত যত্নবান হবে এবং আপনার শরীরের যত্ন আপনার নিশ্চিত নেবে।

আজির এই কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি সম্পাদনা এবং উপস্থাপনায় লি আপনার সতীর্থ মু শালিগ্রাম পাত্র। আজির কার্যক্রম এইটি রক্ষি আজ রোচু শ্রোতা বন্ধু নমস্কার।

শ্রোতাবন্ধুমানে কার্যক্রম শুণুচন্তি আপনমানঙ্কর প্রিয় আকাশবাণীর কেন্দুঝর কেন্দ্ররু কার্যক্রম প্রচারিত হেউছি মিডিয়াম ওয়েভ 99.3 মিটার তথা 1584 কিলোহর্টজ এবং এফএম ব্যান্ডে 100.1 মেগাহর্টজ যোগে। এথরের গীতটি শুনন্তু জুদাই চলচ্চিত্রর। গীতটিকে মিলিত কণ্ঠরে গাইছন্তি কণ্ঠশিল্পী অমিত কুমার এবং অলকা ইয়াগ্নিক।

0: as Rohan Kapoor and Ritvika Gadde defeated Chinese therapies Yang Fu Swan and Hu Ling Fang. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কেন্দ্র ছয় সময় বর্তমান রাতে